শ্রোতা বন্ধু, জাতীয় নিরামিষ সচেতনতা সপ্তাহ প্রতিবর্ষ মই মাস তৃতীয় সপ্তাহে পালন করা যাই থাকে। 2026 মশায় এহা 18 মে ঠারু আরম্ভ হয়ে 24 মে পর্যন্ত পালন হচ্ছে। লোক মানুষ শাকাহারী খাদ্যের উপকারিতা বিষয়ে সচেতনতা করা পালন করা যাই থাকে এই দিন, এই সপ্তাহ। এই সপ্তাহের উদ্দেশ্য হচ্ছে সুস্থ জীবনশৈলী, পরিবেশ সুরক্ষা ও পশুপক্ষী প্রতি দয়াভাব বৃদ্ধি করা। নিরামিষ খাদ্যের উপকারিতা হচ্ছে শরীরক সুস্থ ও শক্তিশালী রাখি থাকে, হৃদরোগ, ডায়াবেটিস ও মোটাপার কমাই থাকে, পশু হত্যা কমে ও জীবদয়া বৃদ্ধি পাই। এই বর্ষ জাতীয় নিরামিষ সপ্তাহের প্রমুখ বার্তা হচ্ছে সুস্থ জীবন, সবুজ পৃথিবী ও পশুপক্ষী প্রতি দয়াভাব পাইঁ অধিক নিরামিষ খাদ্য অঙ্গীকার করন্তু। নিরামিষ খাদ্য আম স্বাস্থ্য পাইঁ বহুত উপকারী। শাগ, পনিপরিবা, ফল, ডালি ভলি খাদ্যরে প্রচুর পোষক তত্ত্ব থাকে। এহা শরীরকু শক্তি দেবা সহ রোগ প্রতিরোধক শক্তি বড়াই থাকে। আজিকাল অনেক লোক সুস্থ রহিবা পাইঁ নিরামিষ খাদ্যকু বাছুছন্তি। তেণু আমি সমস্তে সুস্থ জীবন পাইঁ নিরামিষ খাদ্যকু প্রোৎসাহন দেবা উচিত।

শিক্ষা দীক্ষা নৃত্য রসহর সে গাও যেতে দিন পর্যন্তে থিব পিণ্ড জগতে হস কৌতুকে মাত জীবন থিব কেতে হস কৌতুকে মাত জীবন থিব কেতে সংসারে থিবা প

বিচারে দেই রকম জীবন কহুছি ধরি তো করে দান কর তোর যৌবন ভার দান কর তোর যৌবন ভার বাহু।

রাজীব হই ধনি রাজীব নয়নি কাম বাধা দিও হানি রে রতি রসে মাতি পুহাই বারতি রতি রসে মাতি পুহাই বারতি কা।

ভুষিবি, আলিঙ্গন দৌড়ি দেলে মোতে সজাড়ি, দুড় গণ্ঠি পকাই বেকে বান্ধিবি ভিড়ি, আগ পছ ওটারি ভূতলে দেবি ছাড়ি অপমান।

সানে তোর ফুটিছে চম্পা, কানে কুরে ফুলর ঝুম্পা। খুশানে তোর ফুটিছে চম্পা, কানে কুরে ফুলর ঝুম্পা। মিঠা মহুর সে মহু মহু বাসে, মিঠা মহুর সে মহু মহু বাসে।

মাখি হে মা প্রীতি চন্দন, বাঁধি হে বা ভাবর বন্ধন, মাখি হে মা প্রীতি চন্দন, সত্য রসে রসি প্রেমে যাও বাসি, সত্য রসে রসি প্রেমে যাও বাসি, বহি যাও গঙ্গা যমুনা ধারা, ধরালো ধরা।

আকাশবাণী ভবানী পাটনা, এথর শুণন্ত কেতোটি সুগম সঙ্গীত। কার্যক্রমের প্রথম কণ্ঠশিল্পী সুধা মিশ্র, গীত রচনা করেছেন বৈদ্যনাথ খিলার।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ଏଥର ଶୁଣନ୍ତୁ ନିଜାମୁଖ ଗୀତ ରଚନାରୁ ଗାଇଛନ୍ତି ନମିତା ଅଗ୍ରୱାଲ।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: କାର୍ଯ୍ୟକ୍ରମର ଶେଷରେ ଶୁଣନ୍ତୁ, ଗାଇଛନ୍ତି ପ୍ରୀତିନନ୍ଦା ରାଉତରାୟ, ଗୀତ ରଚନା କରିଛନ୍ତି ନିଜାମ।

আর ফুল ফল বি নাই ধরে না। মাত্রক দরকার ঠানু কম দেলে বি গছ দুর্বল হইযিবার ডর রয়েছে। মঞ্জি হোথিলা বেলিকে মাইট উদা থিলে বিহনটা ভল বাহারসি। হাইব্রিড কিসমর বিহন করলা বেলকে এরা গছ ঠানু মাই গছর বিহন কম রখা যিবার কথা। মাত্রক এরা গছ আমি সেতকিটা রখমা যেতকিটা মাই গছর দরকারকে পুরাই পারুথিবা। যেন গছর ফুলর পরাগ সঙ্গম পবন লাগি হোছে সেই গছমনকে উত্তর দক্ষিণ দিক করি করি ধাড় করি করি লগামা। ভল বিহন পাইবার লাগি হলে ফসল অমলর সময়া উপরে নেবি নির্ভর করতেছি। যদি আমি ঠিক সময়ানে অমল করমা বেলে মঞ্জি মানে ঠিক জুড়ি থিবে। যদি দেরি করে দেমা মঞ্জির গজা হবার শক্তি কমি যাসি। অমল করি করি আনলা উতারু বেলে বেলে আমি হেলাহি দেলে খোলানে মিশাবিরা হয়ে যাসি। তো হেতির লাগি গোটেক ফসলকে খোলাথি শুখিয়ে সারলা উতারু আমি বনে কিনা সফা সুতর করি করি পচকে আর গোটেককে শুখামা। শুখালা উতারু তাকে সফা বুড়া উঠকিনে ভরি করি সাইতি করি রখমা। আর যদি হিপারুছে বেলে তো বিহনকে রখবার আগনু পরীক্ষা কেন্দ্রকে নি করি সেটা সফা সুতরা অছে কি নেই কি তার গজা শক্তি কেতে অছে নিরোগিয়া কি নেই সে এনতা সবু পরীক্ষা করি করি রখমা। এবে আমি জানমা যে আমার ঘরে হোথবার দেশি বিহন মনকর কেনতা করি যতন নেমা। ধান বিহন নেলা বেলকে জমির মজিভাগর ধান গছ মনকর ঠানু মূল পিল ঠানু আনমা। সে ধান কেরাকে অলগে কাটি আনি করি খরানে টিকে শুখে দি করি পাদেনে দলি দি করি কিনে হলে কেরা সনে ধীরে ধীরে করি তলে নে আদ্রি আদ্রি কেরানু ধান বাহার করমা। তেনকে কুলানে তাকে ভল করে ফুনি দেমা আর সেথিনে ভিড়ি থিবার অগাড়ি মনকে বি বাছি দেমা। পচকে ফের থরে সে ধানকে খরানে ভল করে শুখাই দেমা আর পবন বুথবার জাগানে উলিয়ানে রখমা। মাত্রক বিহন রখবার লাগি কেবে বি পলিথিন ব্যবহার নেই করমা। ইথি রখলে বার প্রকার কীড়া পতেঙ্গা মানে লাগিথিসন বিহনকে। এবে বিহনকে সাইতি করি কেনতা রখমা সে বিষয়ে জানলু। এটা মনকে সোর রখি করি সেই পাশে যতন করবাকে পড়বা। নেহিলে এতকি পরিশ্রম গলা পচকে নেহলে ই বিহনকে নিকট চাষ করমা বেলে ফতুয়া হবাকে পড়বা। বিহন খারাপ হইলে তলি গজা নেই না আর আমকে ফের থরে লোকঠানু বিহন আনবাকে পড়বা। তো আগনু যদি আমি চালাখি করি সবুবেলে ধ্যান দি করি বিহন সবু রখমা পচকে হয়রান হবাকে নেই পড়ে না।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইটি পাই মু সেতবেলে মোর

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: ଆକାଶବାଣୀ ହିଁ ଆପଣଙ୍କ ବାଣୀ, ସୂଚନା ଓ ମନୋରଞ୍ଜନର ପରସ୍ପର।
1: ହ୍ୟାଲୋ
2: ହ୍ୟାଲୋ
1: କିଏ
0: ଆପଣଙ୍କ ସହ? କିଛି ମିଠା ମିଠା କଥା, କିଛି ଅନୁଭବ, କିଛି ଅନୁଭୂତିର କଥା
3: ଆମ ସହ କଥା ହୁଅନ୍ତୁ ଫୋନ ମାଧ୍ୟମରେ ପ୍ରତ୍ୟେକ ଗୁରୁବାର ଦିନ 11:00 to 11:30 ପର୍ଯ୍ୟନ୍ତ।
0: ଆମ ଫୋନ ନମ୍ବର ହେଲା
3: 06665025628 এবং এহার প্রসারণ শুণন্তু প্রত্যেক রবিবার দিন সকাল 9:00 to 10:00 পর্যন্ত।
1: হ্যালো
2: হ্যালো
1: কিয়ে
0: হ্যালো আকাশবাণী ভবানী পাটনা
4: মন কি বাত প্রধানমন্ত্রী আকাশবাণী পর
5: মেরি মন কি বাত কে সম্বন্ধ মে আগর আপ কুছ কহনা চাহতে হ্যায় তো আপ মন কি বাত আকাশবাণী সংসদ মার্গ নই দিল্লি अगर चिट्ठी भी भेज देंगे और कुछ सुझाव देंगे वो जरूर मुझ तक पहुंच जाएगा और मैं जरूर उसको गंभीरता से लूंगा।
4: यदि आप माननीय प्रधानमंत्री को मन की बात के लिए कोई सुझाव देना चाहते हैं तो पता नोट करें। मन की बात आकाशवाणी संसद मार्ग नई दिल्ली 110001।
6: ଆକାଶବାଣୀ ଭବାନୀପାଟଣା ଷ୍ଟୁଡ଼ିଓ ହଲ୍ରେ ସମୟ ସନ୍ଧ୍ୟା 6:20 ହେବାକୁ ଯାଉଛି। ଶୁଣନ୍ତୁ ସଂସ୍କୃତରେ ସମ୍ବାଦ ରିଲେ କରି ପ୍ରଚାର କରୁଛୁ ଆକାଶବାଣୀ ଦିଲ୍ଲୀରୁ। ପରବର୍ତ୍ତୀ ପ୍ରସାରଣ ଆକାଶବାଣୀ କଟକ ସମ୍ବଲପୁରରୁ ଶୁଣିପାରିବେ।

0: জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে সে ভিতর 341,781 জন ছাত্রছাত্রী পাস হয়েছেন। কলাথি সম্বলপুর জেলা 99.48% সর্বাধিক উত্তীর্ণ হার রয়েবার বেলে বাণিজ্যটি বৌদ্ধ জেলা 100% টি সর্বাধিক উত্তীর্ণ হার রয়েছে। এবার কাল ছাত্রছাত্রী মানে ডিজি লকর মার্কশিট ডাউনলোড করে পারবে বলে সূচনা দিয়েছে। এবছর যুক্ত দুই ছাত্রছাত্রী মানে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিয়ে পারবে। জুলাই মাসের পয়লা হপ্তাহটি এই পরীক্ষা হব। যুক্ত দুই পরীক্ষা ফল বাহারবার উত্তরু মন্ত্রী শ্রী গন্ড এই সূচনা দিয়েছেন। সে কইছেন ছাত্রছাত্রী মানুষ কেনসি গোটে বিষয়টি ইম্প্রুভমেন্ট লাগে সুযোগ দিয়া যা পরীক্ষার্থী সে বিষয়ে পাস করে যাইকি ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিয়ে পারবে বলে কুয়াছে। আগকে হবারকে থাকা নিট ইউজি পুনঃ পরীক্ষা নিরাপদ ও নিরপেক্ষ ভাবে করাবার লাগে কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কড়া সুরক্ষা ব্যবস্থা আউ এতকা সতর্কতা উপরে জোর দিয়েছেন। আজ নয়াদিল্লী ন কেন্দ্রীয় সুরক্ষা ও গোয়েন্দা সংস্থা মান সঙ্গে গোটে উচ্চস্তরীয় সমীক্ষা বৈঠকটি শ্রী প্রধান অধ্যক্ষতা করেছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষাকে নেইকরি বেনামি অনলাইন গ্রুপটি ভুল সূচনা ছাপবারকে নেইকরি বৈঠকটি চিন্তা প্রকট করা যাইছে। ইটাকে গম্ভীরতার সহিত নেইকরি মন্ত্রী এন্তা নেটওয়ার্ক মানকর উপরে কড়া কার্যানুষ্ঠান নেবারকে নির্দেশ দিয়েছেন। সোশিয়াল মিডিয়া প্ল্যাটফর্ম মানকে শিক্ষা মন্ত্রণালয় NTA আউ আইন প্রবর্তন সংস্থা মিশিকি ভুল সূচনাকে রোকবার আউ পরীক্ষা ব্যবস্থার বিশ্বসনীয়তাকে বজায় রাখবার বাবদে মন্ত্রী শ্রী প্রধান কইছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার 31 তারিখ রবিবার দিন সকাল 11 বাজে আকাশবাণীর মন কি বাত কার্যক্রম জরিয়ে দেশ ও দুনিয়া সারা লোক সঙ্গে বিচার বিনিময় করবে। এটা তাঙ্কর 134 নম্বর মন কি বাত কার্যক্রম হবা। এগি প্রধানমন্ত্রী সাধারণ লোকর মতামত মাগিছেন। লোকে নমো আপ আউ মাই গভ পোর্টাল থেকে সেমানকর মতামত দিয়ে পারবে। এতার ছড়া 1800117800 ডায়াল করিকি নিজ নিজের মতামত রেকর্ড করে পারবে। 1922 নম্বর কে মিসড কল দিয়ে SMS জরিয়ে এবার 29 তারিখ তক নিজের মতামত দিয়ে পারবে। বালেশ্বর চাঁদিপুর সমন্বিত পরীক্ষণ কেন্দ্র ITR নু স্বদেশী জ্ঞানকৌশলটি তৈরি হইতবা সূর্যাস্ত ইউনিভার্সাল রকেট লঞ্চর প্রণালীর 2 দিনিয়া পরীক্ষণ সফলতার সহায়তা শেষ হয়েছে। পুনের গোটে ঘর প্রতিরক্ষা সংস্থা তরফ প্রস্তুত এই অত্যাধুনিক রকেট প্রণালী বলা 18 ও 19 তারিখ নিজের শক্তির প্রদর্শন করবার সাথে সবু সামরিক লক্ষ্য হাসল করেছে। মিলিথিবা সূচনা অনুসারে এই পরীক্ষণটি সূর্যাস্ত রকেটর 2টা ভিন্ন ভিন্ন সংস্করণ ব্যবহার করা যাইতিলা। ইতার সফল পরীক্ষণ উত্তর সেনা অধিকারী ও প্রতিরক্ষা বিজ্ঞানী মানে খুশি জাহির করেছেন। আপন মানে খবর শুনছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। স্বতন্ত্র সঘন ভোটর তালিকা সংশোধন SIR র গোটে জরুরি খেপ আষ্টন মূল হয়েছে। গলা মধ্যরাত্রি নু পূর্ণা ভোটর তালিকাকে রদ করা যাইছে। আষ্টন পরিগণনা ফর্ম ছাপার কাম মূল হয়েছে। রাজ্যের 3,40,00,000 নু আতকা ভোটর মানক লাগে সমান সংখ্যক পরিগণনা এনুমেরেশন ফর্ম ছাপার কাম করা যাবে বলে অতিরিক্ত মুখ্য নির্বাচন অধিকারী সুশান্ত কুমার মিশ্র কইছেন। এই ফর্ম ছপা হবার উত্তর এই মাসের 30 তারিখ নু বুথ স্তরীয় অধিকারী মানে ঘর ঘর যাইকি ভোটর মানুষ ফর্ম দেবে। দরকার জাগান সম্পৃক্ত ভোটর মানকর অনুপস্থিতি বুথ স্তরীয় অধিকারী মানে সর্বাধিক 3 থর সেমানকর নিকে যাবে। অতিরিক্ত মুখ্য নির্বাচন অধিকারীকর সূচনা অনুসারে পরিগণনা ফর্ম সবু ছাপার লাগে স্বতন্ত্র পদক্ষেপ নেওয়া যাইছে। সূচনা অনুসারে এই ফর্মটি ভোটর মানকর ফটো সহিত অলগা জরুরি তথ্য রয়েছে। এই বাবদে শ্রী মিশ্র কইছেন
1: যে এনুমেরেশন ফর্ম গুড়িক বর্তমানে ডাউনলোড হয়ে গেলা সবু জেলার সবু কনস্টিচুয়েন্সি পাই ডাউনলোড হয়ে যাইছে। আমি তারপরে ইয়াকু তার যে প্রিন্টিং কাম সারিব তাকু আমি মুদ্রণ করিব। এইটা সরি সারলা পরে 30/5 রু আরম্ভ করি 28/6 পর্যন্ত পাখাপাই গোটে মাস আমার যে বিএলও মানে বুথ স্তরীয় অধিকারী মানে আছেন সেমানে ঘরকু ঘর যাই এই যে ফর্ম গুড়িক বিতরণ করিবে সেই ফেজটি আমার পাই বহুত ক্রুশিয়াল আছে। আমি চেষ্টা করছু সেইটি যেমতি কোনসি প্রকার অসুবিধা নহে কি সমস্তক পাউ সেমানে পৌঁছি পারিবে। সে যে বিএলও মানে আছেন্তি সেমানে অন্তত 3টা রু 4টা পর্যন্ত তাঙ্কর বুথরে সেমানে রহিবে। যদি কোনসি কারণবশত কেহি তাঙ্কু ভেটি পারলে নাই কিমা গিয়ে তাঙ্কু মধ্যে পাইলে নাই তাহলে সেইটি আসিক মধ্যে সে তাঙ্কর ফর্ম নেই পারিবে এবং দেই পারিবে।
0: জ্যেষ্ঠ মাসর অন্ধার পখর চতুর্থী তিথি ন পুরী শ্রীমন্দির ন আজ মহাপ্রভুঙ্কর বনক লাগি নীতি হচ্ছে। দ্বিতীয় ভোগ মণ্ডপ নীতি শেষ হবার উত্তর সঞ্জর 6 বজন মোলিকি রাতে 10 বজে তক এ নীতি চলবার। বনক লাগি নীতি গোটে গুপ্ত নীতি হইতবার ন শ্রীজীউ মানকর সর্বসাধারণ দর্শন বন্ধ রয়েছে বলে শ্রীমন্দির প্রশাসন তরফ সূচনা দিয়া যাইছে।

পৃথিবীকে সুস্থ রাখবাটি মহুমাছি মানকর গুরুত্বপূর্ণ ভূমিকা আও সেমানে সামনা করতবা বহুতে আহ্বানর মোকাবিলা লাগি সচেতনতা সৃষ্টি উদ্দেশ্যে আজ বিশ্ব মহুমাছি দিবস পালন কৰাযাউছি। পরাগরণ বহনকারী ভাবে মহুমাছি মানকর মহত্ব সমাজন সন্তুলন রক্ষাকারী ভাবে সচেতনতা সৃষ্টি করবার উদ্দেশ্যে মিলিত জাতিসংঘ সাধারণ সভা তরফ 2018 আজ দিনকে বিশ্ব মহুমাছি দিবস ভাবে পালন করা যাইছে। এ বছর এই দিবসর বার্তা রয়েছে মহুমাছি সঙ্গে মিশি করে লোকর লাগি আ পৃথিবীর লাগি এই সহভাগিতা আমি বঞ্চাই রাখছে। মনুষ্য ও পরিবেশর মঙ্গল লাগি হাজার হাজার বছর ধরিকি মহুমাছি চাষর পারম্পরিক জ্ঞান সঙ্গে আধুনিক প্রযুক্তির মিশ্রণ লাগি মহুমাছি ও মনুষ লাভ পাইবে বলে এই বছরর বার্তা দিয়েছে। স্থায়ী মহুমাছি পালন খাদ্য সুরক্ষা আর পরিবেশ পরিসংস্থান থেকে এই পরাগ মানকর জরুরি ভূমিকা উপরে পরিবেশবিদ মানে গুরুত্বারোপ করেছেন। বৌদ্ধ জেলা 2025-26 খরিফ বিপণন বছর লাগি ডালুয়া ধান ঘিনা প্রস্তুতি বাবদ জেলা স্তরীয় বৈঠক জেলাপালঙ্কর সদ্ভাবনা সভা গ্রহণ হয়েছে। বৈঠকটি কটামাল বিধায়ক ও জেলা যোজনা কমিটি অধ্যক্ষ কহ্নাই চরণ ডাং যোগ দিয়ে চাষীমানকর সুবিধা ও ধান ঘিনাকে ঠিকভাবে করবার উপরে জোর দিয়েছেন। এই চলতি ডালুয়া ঋতু লাগি জেলান পহলা ক্ষেপে 188,950 কুইন্টাল ধান ঘিনবার লক্ষ্য ধারিজ করা যাইছে। রাজ্যের বড়ভাগে জাগান গরম আ গুলগুলি পাগরাগি রয়েছে। পশ্চিম ওড়িশার বহুত জায়গার তাপমাত্রা 40 ডিগ্রি উপরে রোথবার সূচনা মিলিছে। এবার হপ্তে তক রাজ্যের ভিন ভিন জেলান তাপমাত্রা 2-3 ডিগ্রি তক বড়বার সম্ভাবনা আছে বলে ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ কুয়াইছে। সাড়ে 46 ডিগ্রি তাপমাত্রা সহিত ঝারসুড়া হয়েছে রাজ্যের সবনু ততলা সহর। সম্বলপুর রেকর্ড হল 45 ডিগ্রি সেলসিয়াস। শেষে মুখ্য খবর ফের ঘায় ওড়িশান পুঞ্জিনিবেশ আ শিল্পায়ন ক্ষেত্রটি অধিকা সহযোগ করবা জাপান কহিলেন মুখ্যমন্ত্রী। বাহাল্লা যুক্ত দুই পরীক্ষা ফল রাজ্যে 85.85% পরীক্ষার্থী হলে পাস। রাজ্যে স্বতন্ত্র সঘন ভোটর তালিকা সংশোধন প্রক্রিয়ার গোটে জরুরি ক্ষেপ অ্যাস্টন হলামু আউ এ হপ্তার শ্রেষ্ঠ রাজ্যের ভিন ভিন জায়গা 2-3 ডিগ্রি তক বড়বা তাপমাত্রা পাণিপাগ বিভাগের সূচনা। আজ আঞ্চলিক খবর ইন শেষ হল জোহার।

0: ও মকারু দাদা জুহার।
1: হ্যাঁ ছিলি রে ভাই লেখড়ো, জোহার জোহার জোহার
0: দাদা।
1: হ্যাঁ
0: বড়া দিন হেলা বললু।
1: ওই
0: হ্যাঁ তোর সঙ্গে দেখা সাক্ষাৎ নেই থেই।
1: হই এ ভাই
0: কো
1: শুননু, কাঁদুল কুঁদলা বিগলি
0: হ্যাঁ
1: কপার পয়সা গলা নেই পাইথি।
0: হই
1: ডালুয়া খনে করিছে ই সবুর জঞ্জাল ভিতরে বলুছু। হ্যাঁ তো উছরে ভাই তোকে খনে দেখি যাইছি বলে কাঁ করবু, কর্ম কষন দেহ সহে অরণ্য অজগর প্রায়। তুই খেটলা দিনে মুই নেই, মুই খেটলা দিনে তুই নেই।
0: হৌ তুই ছাড়নু, আজির বিষয়বস্তু কে আয়মা
1: যে শুননু। বিষয়বস্তু বলে তোকে আর গোটে কথা মুই কই দেছি
0: ক।
1: সুরকুড়ু ঘরকে সকালে যাইতিলি।
0: যাইতিলু
1: হই যে ভাই তারে বাইর আড়ে বললু, মহু মাছি কেতে কেতটাকে চাষ করমি বলছি।
0: হ্যাঁ
1: বুঝলি বাবু, ই মহু চাষ বি হেসি কে? বল তুই বেড়ানি হরে বাবু, চাবি চুবা দেলে জীবন পরাণ বলবাটা ছাড়ি যা বুঝলি।
0: হ্যাঁ
1: যে কাঁ বলছি হেটা নেই সে দাদা, তুই আ দেখিয়া বলা।
0: হ্যাঁ
1: ভাই তার বার আড়ে গোলা কে বলু, বাকস বাকস বলে এটা মানে রকিছি হো, ফুল চাষ বলা করিছি। আর সে ভিতরে বললু মৌ মাছি মন কে রকিছি।
0: দেখ রে বাবু, আজকাল যেনতা দিন দুনিয়া হেলা না, তুই যেন পারম্পরিক চাষ মনে করবু বইলে রে বাবু, বনে দুই পয়সার নেই মিলে
1: নেই মিলে।
0: আজকাল যেতকি ব্যবসায়িক ভিত্তিতে চাষবাস যদি করবু বলে দুই পয়সা ঠন ঠন করে পাইবু।
1: এ ভাই
0: হ যে শুন তু, তুই মহুর কথা কইলু জি, মকে গুটে কথা স্কুল পড়ুছে বললু। আজ কে তারিখ?
1: আজ হেলা মে মাসর কুড়ে তারিখ রে।
0: মে মাসর কুড়ে তারিখ।
1: হই
0: মে

0: মাসর 20 তারিখ দিনে
1: হ্যাঁ
0: বিশ্ব মৌমাছি দিবস পালন করা যাচ্ছে।
1: এ ভাই
0: হই
1: হেরা পালন করলে কাঁ হবা কো?
0: হ্যাঁ শুন তো, আমি নানা দি রকম দিবস মনে পালন করুছু কি
1: হই হই হই
0: হই হই ই দিবস মনে পালন করবার পছে
1: হই
0: তার গুটে উদ্দেশ্য গুটে আছে,
1: কারণ বি আছে,
0: কারণ গুটে আছে
1: আছে আছে।
0: দেখ মৌমাছি সান জীবে
1: হই
0: হ্যাঁ
1: হই,
0: বাকি তার কাম মহতে
1: হ্যাঁ হ্যাঁ কাটা করুছ।
0: মৌমাছি নেই থিলে আমাকে খাবাকে ফোনই নেই মিলে।
1: হ্যাঁ
0: হই
1: দেখ
0: হই
1: শ্রমিক
0: মৌমাছি রানী মৌমাছি থিসি তুই তো জানিস, শ্রমিক মৌমাছি মনে কাম করছন গুটে ফুল নু যেই করি নেকে সেনে তাঙ্কর সংগ্রহ করছন হই কি আর গুটে ফুল কে জিবে
1: হই
0: আর সেনে ফুনি এন্তা
1: বসবে
0: বসবে
1: হই
0: বসলা বেলকে বলনু ওরাগো রেণু
1: হই
0: হ্যাঁ তার লাগি ফল হেসি তার লাগি নয়া ফুল ফুটছি।
1: আরে গুটে কথা দেখিছে রে ভাই, মাখন ফুল দেখবো নু হ্যাঁ
0: ভাই
1: এরা ফুল কে ধরি করে আগুটে সে মাই ফুল না জায়গা
0: তাকে
1: দিয়া হইছে
0: হই সে যেন সম্পর্ক কিয়ে রাখুছে কত
1: মৌমাছি
0: হাতে দেখলু।
1: আরে
0: এবে জানলু দেখ
1: বুঁদে বুঁদে করে সব আড়ে ফুল ফুল ঠুলে আনবাটা সহজিয়া কথা কো
0: সহজিয়া কথা কো দেখ হেনতা আমি চাষি দাদা মনে মিলিমিশি করি যদি কাম যদি করমা কাম সহজ ফুনি হবা আর কাম সফল ফুনি হবা
1: আর গোটে কথা রহলা হেলে আজি বলনু যে কোন কারণ বি হো ই বুপরে গর জীবন কে বিপদ আছে
0: হই দেখনু দাদা আজকাল আমি জানতা হিসাব নে বলনু
1: হই
0: ইদিন কীটনাশক প্রয়োগ করুছু
1: করুছু
0: মু মাছি মন কর জীবন নে কে যাউছে
1: যাউছে যাউছে
0: তিন কে দাদা আমার তো জলবায়ু পরিবর্তন হউছি
1: হউছে
0: তো ইদিন সমস্যা রহুছি
1: হই
0: যে আমি চেষ্টা করমা কেনতা করি কীটনাশক মন কে কম ব্যবহার করমা
1: হই
0: রাসায়নিক সার কে কম ব্যবহার করমা তো মু মাছি কে আমি সংরক্ষণ দি পারমা তাঁকর জীবন রক্ষা করি পারমা, যদি তাঁকর জীবন রক্ষা করি পারমু বলে আমার জীবন ফুনি আমি রক্ষা করি পারমা।
1: সৃষ্টি সর্জনা চাল
0: হই
1: যে গানা বাজনা পদে শোনা তো বলে হায় লাগতা বলুছে
0: গানা বাজনা বলে তুই তো জানিছু আমার গুটে দাদা গুটে অছন শিল্পী দাদা
1: শিল্পী
0: এক নম্বর গানা গায়েছন হ্যাঁ আমার জিতেন্দ্র হরপাল আর তাঁকর দলবল
1: দলবল হয়
0: খেটলে না হ্যাঁ তো মুই গুটে অনুরোধ করছি গানা পদে গাইবে আমার মনকে ছনে হালকা
1: করবে।

0: প্রসঙ্গে ক্ষমা আজ্ঞা জুহার
1: জুহার
0: আজ্ঞা আপনার পরিচয় টিকে আমার শ্রোতা বন্ধু মানকে জনাই দিন
1: মো না হচ্ছে সুরেন্দ্র কুমার পণ্ডা রঘুনাথ জি নীলমণি সংস্কৃত বিদ্যাপীঠর বিজ্ঞান শিক্ষক
0: আজ্ঞা আপনার কেন জেলার রয়েছেন আজ্ঞা
1: আমার বালেশ্বর জেলার আমি চাকরি করছি
0: আজ্ঞা আজ্ঞা তো আপনার কত বছর হেলা মহু চাষ করুছেন
1: মো বাপা থাকা বেড়ে পাঁচ বর্ষ বয়সরু মু মহু চাষ শিখিকি পুরা চালিছি কাম এপর্যন্ত চালিছি
0: আজ্ঞা আজ্ঞা তো আজ্ঞা আপনার কেতে জায়গায় মহু চাষ করুছেন
1: মহু চাষটা আমার ঘর বাপাঙ্কর তিন একর গোটে ঘর বাড়ি জায়গা আছে সেতিরে আমার পাখাপাখি 135 মৌমাছি রকিছি আমার 70টা কলচ রকিছি গছ সোল 3000 গছ লগাইছি মৌমাছি পানি পিয়া পাই পোখরী কাটিছি
0: আজ্ঞা
1: তেণু পরাগ সংবন্ধিত গছ লাগিছি সেথিরে মোর মহু আমদানি হেউছি বিভিন্ন ফল আমদানি হেউছি পরাগ সংবন্ধিত ফল আমদানি হেউছি যেটা কি অত্যন্ত ইমিউনিটি পাওয়ার পুরা ফল যে লোকর আয়ুষ 50 বছর 100 গুণ দ্বিগুণিত হব আদর্শ মহু ভাল মহুটা প্রাকৃতিক মহু খাইলে লোকর উপকার
0: বহুত বড়িয়া কথা গুলো কহিলে আজ্ঞা তো আজ্ঞা যে চাষী দাদা মানে মহু চাষ করবা লাগি চাহিবে তো কমসে কম আজ্ঞা গোটে মহু চাষ করবার লাগি কেতে টঙ্কা খরচা হবা আর কেতে জায়গা দরকার হবা আজ্ঞা
1: জায়গা আপনার যে ঘর বাড়িটা আছে সে ঘর বাড়িতে আপনার উপরে রক্ষা পাই কোণ দিব গছ গুলো দিব পাখা 25 ফুটর গছ দিব মাত্র 100 টঙ্কা বিনিময়ে জন মহু চাষী মহু চাষ করিপারিব আউ সেতিরে কলস দাম মাত্র 50 টঙ্কা আউ চিনি গুটে 100 গ্রাম দাম 4 টঙ্কা আপনার তা ভিতরে যে বিভিন্ন প্রকার সব আপনার সপুষ্পক উপরে ফুল ফুটুছি সে ফুলকু গুণ্ড করে সে চিনি পাঁড়ে গোলাইকি কলস ভিতরে ঘষি দেলে মৌমাছি মানে তার ঘ্রাণ শক্তি বলরে সেমানে কলসি মতে বসিকি বসাবান্তি আউ গোটে কলসির পাখাপাখি গোটে বর্ষ ভিতরে 10 কেজি মৌ আমদানি হব যার দাম হচ্ছে 10,000 টঙ্কা
0: বহুত বড়িয়া কথা গুলো কহিলে আজ্ঞা এটা তো মহু চাষ করবার কথা কহিলে মহু কেনটা করে সংগ্রহ করবার কথা আজ্ঞা
1: মহু সংগ্রহটা আপনার মহুমাছি ভর্তি হলে আপনার দিন দ্বিপর বেড়ে আপনার নড়িয়া কথা যার দাম জিরো যার পয়সার মূল্য হচ্ছে ভ্যালু জিরো নড়িয়া কথার টিকিয়ে ধোঁয়া দিয়ে ভিতরকু দেলে মহুমাছি টিকিয়ে অন্ধার পাল্টি যাতে সে জানা শত্রু আসলে তাপরে মহুমাছি মানে বাট ছাড়ি দিকে তা কণা ছাড়লে আপনার হাত পুরাইকি মহুকু আপনার কাঢ়ি আনবে কাঢ়ি আপনার মহুকু আনিকি তাহলে পাইবে
0: বহুত বড়িয়া কথা গুলো কহিলে আজ্ঞা তো আজ্ঞা আপনার বর্ষকে কেতে টঙ্কা খরচা করছেন আর আপনার বছরকে কেতে টঙ্কা আমদানি হচ্ছে আজ্ঞা
1: মো পাখাপাখি গোটে কলসি কথা কহছেন কলস বর্ষক 10,000 টঙ্কা আমদানি 10 কেজি মৌ বাহিব বাক্সর আপনার খরচটা হচ্ছে বাক্স গোটে খরচ 2,000 টঙ্কা 8 কেজি মো 6,000 টঙ্কা লাভ হবে বাক্সর 6,000 কলসি 10,000 তেমন কলসি বেশি প্রায়োরিটি দিয়েছি গরিব লোকমানের পাই
0: আচ্ছা তো বহুত বড়িয়া কথা গুলো কহিলে আজ্ঞা তো আপন তো নিজে মহু চাষ করুছন আর বনে দুই পয়সা বি পাউছন আপনার যে জ্ঞান কৌশল আছে আজ্ঞা তো আপনার কেন কেন চাষী দাদা মানকে আপনার যে স্কুল পাঠ পড়াউছেন সেমানকে বি কেনটা করে মহু চাষ করবার কথা সে বিষয় কি আপনার বতাউছেন কি আজ্ঞা
1: মু আপনার মো স্কুল ভিতরে আপনার পাখাপাখি 40টা বাক্স রকিছি 40টা কলসি রকিছি সে পোখরী অছেন পিলামানের পাখরে কলসি বসছি বাক্স বসছি পিলামানে মধ্যে মহু চাষ দেখুছেন শিখুছেন বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওড়িশা বইরে মধ্যে বই প্রিন্টিং আছে মৌমাছি পালন আছে পুরা পিলামানকে শিক্ষা দিয়া হচ্ছে পার পিলা প্রতি মাস 2,000 টাকা মানে রোজগার করছেন মহু চাষ
0: তো বহুত বড়িয়া কথা আজ্ঞা আপনার স্বাবলম্বী হবার লাগি আপন যে জ্ঞান কৌশল জানিছন সে জ্ঞান কৌশল কে লগাই করে আপন লোককে স্বাবলম্বী বি করবার লাগি আপন চেষ্টা করছন সেতে লাগি আপনকে বহুত সাধুবাদ তো আগে আপন এতে বছর এলা ইচ্ছাস নে আপন নিজর জ্ঞান কৌশল লগাই করে চাষবাস করুছন হলে আপন কানা কানা পুরস্কার পাইছন কি আজ্ঞা
1: মাননীয় মুখ্যমন্ত্রী মোহন মাঝি রাজ্যপাল ভদ্রক বালেশ্বর জেলাপাল আপনার বালেশ্বর ডিও ডিও ইয়ে সমস্ত পুরস্কার পাই সেমানে মধ্যে বহুত খুশি ব্যক্ত করছেন আর সেমানে মধ্যে মতে দেইছেন প্রোৎসাহন প্রতি বিদ্যালয়ে মৌ চাষ হোক বৃক্ষরোপণ হোক পরিবেশ সুরক্ষা হোক ভালো অক্সিজেন আসুক লোকমানে ভালো রহন্তু খাইতে সুস্থ রহন্তু ভালো মানুষ হুম
0: তো আপনকে আমার রেডিও মাধ্যমে এবে চাষী দাদা মা ভয়ন শুনুছন
2: শুনুথিলে চাষবাস কার্যক্রম আকাশবাণী ভবানীপাটনা পরবর্তী কার্যক্রম কেন্দ্র কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান অধ্যক্ষতায় ভুবনেশ্বরঠে আয়োজিত পূর্বাঞ্চল কৃষি সম্মেলনীর বেতার বিবরণী রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্রর।